বিচর্কো বেলেইমা, বিচর্কো বেলেইমা, ঝংঝঙে বাগানে খারে কোলাম, অবতা ছড়া কুদনে বোলাম, দিন ভরে খেলদো মলাই নেই ভুলো, সাত পরে পথ

তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে পুসপ না দেখি মায়ানু, মাইরে তিন্র সিউদু মারে কো।